শ্রোতাও অভি অপশন রেহেথে আকাশবাণী কি গুহাটি কেন্দ্র সিরিলি কে গে পুয়ার আঞ্চলিক বাতরি FM 100.2 মেগাহার্টজ পর ইয়ে আকাশবাণী কা হাফলং কেন্দ্র হ্যাঁ। আই আপ স্থানীয় ভাষাও কে কার্যক্রম কো জারি রাখতে হুয়ে আপকো সুনওয়াতে হ্যাঁ ডিমাসা কার্যক্রম কে অন্তর্গত ডিমাসা ভক্তি গীত লিভিং ডেস্টিনি ব্যান্ড কে গায়ে।